ধন তুমি ডাউ ইয়ে আরে এ না ওক না হেল্লা না দিয়ে তু না তিপ থা দি তিপ ও গুবাই হা দি না তাদে তিপ হে ও গুবে ওন ও গুবে তে সাকি রোপ এনি আমরা দুয়া তে তেল হা নাই ওয়া শালিক কা ভোগে কাতিন ও গুবে সাকরোই হেস না ওক না তোমারি তিপ তোমারে তু দাই থাই তিনি না আয়া আন আরে তু না তু রাও তাসিন নি দে না মারাকিজে ও মুস্তাশফায় ও এফে উমবরু এহে ওম বেতিত আরে দোরকা সানাদ ইতনিয়েবকা সাগুর তিরগা এনেবকা মাই তিরগা এনেবকা লিফিয়েন এহেন ইমবারা এনোকনুব উত্তোনা তু এরনে তোকনা উমবাতো গালিব নুকতাত ওয়াফিব এওনা ওয়ারিব আরে হুগান তারে এরনে নারে মিংকা ওয়ের হিমায়াতে কারে এহেন তুত্তোনা মুস্তাশফায় কাতিয়েক মারাকিজে কাতিয়েক বেতিত তাসিম ওয়েমবাতে তেদেন আরে হিনিন তু না তুনি সারিওয়েত না না তুতেদমেক উত্তু বিডাউয়ে তু তু না তুক না তিকাতিত কা হংকাই বা এ আয়োগ গুবেব দই দন এ কা বারুক শালিক কো মিসরান উক না বাথাই কাওক হিনিন মিসরানে কিন সারি উক না লানে ইদে কাতিনেক মিসরানে ও কিন সানে উক না আরে আন তুক না মাগিত তিকাতিয়েক মিসরানে ও কিন সারি উক না দাই বা দাই নিয়াদ উক না তিতেন থা দিদ না নে তিমবাতে ও তুনাতি দাই নিসারি ওক ওন হেনেন অনিসরে কায়ান দাদিস আকাই অনিসরে কুকনা আউল তোন্দে তুন্দেতি ফান্তি কাই শুভোবি ওবে নোদর আরে বে দর ওয়ে না তেফে তে আবাডিনে না না তু তেন্দক তু তু তাকাত ওন অনিসরে কাডিস্তি ওদর বে নোদর তিতে আ তিকনাতে ইমবাতে ও গুবে হানে হামানা আতেফে উত্তুনাতি দাই ইয়াসাগুরতিরগা আউয়ালি উত্তু তাকাত ওন ওন সিরিক ওন তে আত তুবাতিতে উঙ্গুইসো ইনিনে তুয়েনা বেথিউ আমবাতা তাকনে ইস আকির না ওর আরে তুমানা আতে রাবাকাত একোসি উত্তু নাতি দা হিনিন তুন তুনি সারিওয়েত কস্তু উধায়ুন এনে মিনিকা দাইব দাইনে তারেনি ইমারা দা উয়া তিতানে তিমবাতা তিমাগনা ফি উয়া আন তিতানা তামক্তুয়া হেদা বিদাইনা মিয়াদি এমবালি ইবনে ইয়াদুক উত্তু নাতি দা ইনহিনিন দাই থাতি ইবনে হারি ওকনাই গরো ইক্ষা কুনা ইয়ারে ইক্ষা কুনা নিসরিকা ইক্ষা কুনা ইগরমা ইক্ষা কুনা দেতে ইক্ষা কুনা তরতে ইক্ষা কুনা উত্তু নাতি দাই দাই না নিসরি ওকনাই এন এন দে ইহাদি নাই গুনো কই দিনা আরে মে মিনান কিতাবে হুয়া ওয়ারে নাই হুয়া এফে নাই ওদি সাকানা আনা উবাকান উকতেন সাকানা আনা উত্তু নাতি দাই তুকানান্তি বারে এফে নাই মিংকা ধৈ ওয়ারে এহে নাই সাকানায়ানা ইতেন এমবাতে না থই কন্ন না থই তে কানিনো লাইস লাইস বিত কাইত গুনো কইতে দেন একটা বা আগরি আনা বাতাহু এহেনে আরে সাকানায়ানা দকাতর এহেনে সাকানায়ানা আরাকন লমম এহেনে সাকানায়ানা বগদি তে না নিমাসু এক তু না না না তু দিনাত সাকানায়া দন তু বিডাউ ইয়ে এনহেনে দাইন নি সারি ওকনা দাই থাতি ফশাল্লা দাতে না তেতেন থাদি ননে ইমবাতে গুনো কই দিনা আন তুত মানা আনি দেত উমবতো ওগবে উমবরো সাকানা আনাত ককনা তাতি তেহে না তুদিনা তেলহানাই বি কাতিম নন তেদনে থায়াতি তুগায়া উমবতি ওহন নশাতে কাপ আকেন এনে সেরা তোকন।